0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 13ই আষাঢ়, 11ই মুহররম, 27শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিয়েন আনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। হরমুজ প্রণালীতে জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। এবং বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 4-1 গোলে ফ্রান্স, ইরাককে 5-0 গোলে পরাজিত করল সেনেগাল, এখন উরুগুয়ে স্পেনের ও সৌদি আরব কেপ ভার্দের মোকাবেলা করছে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে গত রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত 7:45 দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে গতকাল স্থানীয় সময় বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গতকাল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিবেদনে,
3: সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা এবং সেবাখাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হন দুই নেতা। একই দিনে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিয়েন আনমেন স্কোয়ারে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, দুদেশের মধ্যে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
4: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়।
3: একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে গ্লোবাল সাউথের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
5: কোন প্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের পাশে থাকেন, একসাথে কাজ করেন, উই ক্যান বি দি ইউনাইটেড স্ট্রেংথ অফ দি গ্লোবাল সাউথ টুগেদার। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে উদ্দেশ্য করে বলছেন, চায়না উইল বি এ ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড ইন দি ডেভেলপমেন্ট।
3: দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন অবস্থান তুলে ধরার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: এছাড়া চীন সফরকালে গত বৃহস্পতিবার বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। এছাড়া বেইজিং এ বিনিয়োগ সম্মেলন এবং দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তারেক রহমান। গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে তারেক রহমান সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। এর আগে গত রবিবার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর শুরু করেন। গোবের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ক্ষতিপূরণ ও পুনর্বাসন অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, গোমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরো বলেন, গোমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ কোন ধরনের গুজব ছড়ালে বা বিরূপ মন্তব্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং জড়িতদের আটক করবে। তিনি এ সময় পরীক্ষা বিতর্কিত করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদকাসক্ত সুস্থ ধারায় ফিরিয়ে আনতে দেশের সাতটি বিভাগে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে দেশটিতে মামলা চলায় সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষা রয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিপির কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ ইন হতে দেয়া হয়নি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। মাদক কারবারের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তিনি গতকাল রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মাদকাসক্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র এবং শিশু হাসপাতাল সহ অন্যান্য উন্নত চিকিৎসা সেবা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি গতকাল সিলেটের জয়ন্তাপুরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী কৃষকদের সম্পৃক্ত করে তাদের চাহিদার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন। তিনি বলেন, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফসল ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। দেশের দ্রুত গতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফিনিক্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিল্প এবং মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করতে হবে। তথ্যের স্বচ্ছতা এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা কেবল কোন প্রাতিষ্ঠানিক কারিগরি বিষয় নয়, এটি সর্বসাধারণের সচেতনতার সাথেও সরাসরি যুক্ত। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নাগরিকদের সচেতনতাই ডেঙ্গু মুক্ত নগর করার সবচেয়ে কার্যকর উপায়। তিনি গতকাল সারাদেশে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির উদ্যোগে রাজধানীর বনানীর বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে জরিমানা বা জেল দেওয়া নয়, বরং মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলা। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত করতে সরকার কাজ করছে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দেশে পালিত হয় পবিত্র আশুরা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহররম মাসের 10 তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। দিনটি স্মরণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। কারবালার ঐতিহাসিক ও হৃদয় বিদারক স্মৃতিকে স্মরণ করতে পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়া সহ দেশে বিভিন্ন স্থানে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার পারস্য উপসাগরে একটি জাহাজে তেহরানের হামলার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই হামলা হল। ইরানের সরকারি গণমাধ্যম জানায় ইসলামী বিপ্লবী গার্ড IRGC বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে তারাও মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা করে। IRGC আরও জানায়, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ইরানের এই অভিজাত বাহিনী উল্লেখ করেছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত সমঝোতায় তেহরানকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীর মতো অন্য জলপথ দিয়ে যাতায়াতের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলকৃত ভূমি হস্তান্তরে উভয় দেশের আলোচকরা একটি সমঝোতার কাঠামোতে স্বাক্ষর করেছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার পর লেবানন ও ইসরায়েল এই পদক্ষেপ নিল। হিজবুল্লাহ সংসদ সদস্য হাসান ফাদিল্লাহ এই সমঝোতা প্রত্যাখ্যান করে বলেন, এখানে শুধুমাত্র ইসরায়েলের দাবি মানা হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি সৈন্যরা গাজা ও লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকজনকে হত্যা করেছে। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 920 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 3,400। উদ্ধারকারী দল জীবিতদের অনুসন্ধান অব্যাহত রেখেছে। পরিবারগুলো খবরের আশায় গভীর উৎকণ্ঠায় রয়েছে। দুটি ভূমিকম্পের আঘাতে রাজধানী কারাকাস সহ উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হওয়ায় আহতদের অস্থায়ীভাবে নির্মিত হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, দেশের বাইরে থেকে কয়েকশো উদ্ধারকারী দল এসে পৌঁছেছেন। উদ্ধার তৎপরতায় আরো অনেকে যোগ দিতে পথিমধ্যে রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা লা গুয়ারায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে 70,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত এবং 100-এরও বেশি ভবন বিধ্বস্ত হয়। গত বুধবার রাতে এক মিনিটের মধ্যে ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এদিকে গতকাল দেশটির উত্তরাঞ্চলের উপকূলে নতুন করে 4.9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এখন শুনুন কৃষি সংবাদ। দেশের কৃষিখাতে টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দূরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর কৃষি তথ্য সার্ভিস। প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন এবং মাল্টিমিডিয়া গণমাধ্যমের সমন্বিত ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এক নীরব বিপ্লব সৃষ্টি করেছে। কৃষি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, দেশে খাদ্য নিরাপত্তা টেকসই করতে স্মার্ট কৃষির বিকল্প নেই, আর সেই লক্ষ্য অর্জনে কৃষি তথ্য সার্ভিসকে আধুনিকায়ন করা, নিজস্ব কার্যালয় স্থাপন এবং বাজেট বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স ও সেনেগাল তাদের নিজ নিজ খেলা জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং কানাডার টরেন্টোতে সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করে। টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে এখন সৌদি আরবের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে। এদিকে মেক্সিকোতে উরুগুয়ে এখন স্পেনের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্পেন 1-0 গোলে এগিয়ে রয়েছে। এছাড়া আজ বাংলাদেশ সময় সকাল 9টায় সিয়াটলে মিশর ইরানের এবং একই সময় ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট। ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে শ্রীলঙ্কা স্কটল্যান্ডকে 3 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 151 রান করে। জবাবে শ্রীলঙ্কা 19 ওভার 5 বলে 7 উইকেটে 154 রান করে জয় নিশ্চিত করে। আজ নারী বিশ্বকাপ ক্রিকেটের 2টি খেলা অনুষ্ঠিত হবে। ব্রিস্টলে বাংলাদেশ সময় বেলা 3:30 পাকিস্তান নেদারল্যান্ডসের এবং একই ভেন্যুতে সন্ধ্যা 7:30 আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে। আগামীকাল বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়ে অবস্থান করছে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে। দুদলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী 6 জুলাই বেলা 1:30 অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজের পর বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:13 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিয়েন আন মেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। হরমুজ প্রণালীতে জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা। এবং বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 4-1 গোলে ফ্রান্স, ইরাককে 5-0 গোলে পরাজিত করল সেনেগাল। এখন উরুগুয়ে স্পেনের ও সৌদি আরব কেপ ভার্দের মোকাবেলা করছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: on Taka FM 90.4.
1: Time check. এখন সময় সকাল 8টা।
2: টাকা 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: জানতো মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, Ag Station.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
3: Come here, baby.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কে চলে এলাম, আজকে 11টা বাজে, শনিবার 27 জুন। উফ, এই যে এই মাসটা, এই জুন মাসটা ঈদের পরে মনে হচ্ছে যাচ্ছেই না। এই জিনিসটা কে কে ফিল করেছেন যে এই মাসটা যেতে এত স্লো, এত স্লো লাগছে, বুঝতে পারছি না কি অবস্থা। তার মধ্যে পকেটের অবস্থা তো একদম শেষ, তার জন্য মনে হচ্ছে যে আরো বেশি লেন্দি হয়ে গেছে না, এই মাসটা অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, কারা আছেন আমার সাথে জানতে চায় আমার মনটা, পিঙ্কির মনটা। পিঙ্কি আছে আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরনো দিনের গানগুলো নিয়ে কিন্তু পিঙ্কি থাকবো দুটো পর্যন্ত। তো শনিবার মানে কিন্তু পিঙ্কি ডে, আমি এটা বলি, কাজ রেট্রো রিলোডেড। জি হ্যাঁ, তো পুরনো দিনের গানগুলো আসলে পুরনো দিনে গান বলা হয়, বাট পুরনো হয় না গানগুলো, তাই না? কারণ গানগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের সেই পুরনো দিনের সেই মজার মজার স্মৃতি, মজার মজার কথা, মজার মজার কত কিছু না। তো সেগুলো জানতে চায় পিঙ্কি, পিঙ্কিকে জানাতে পারেন। যেটা করতে হবে, 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে পারেন। তাছাড়া facebook.com/ilovethakafm পেজে একটি পোস্ট আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। আচ্ছা, আজকে আমি হচ্ছে ফেসবুকের কমেন্টস বেশি নিব, সো আপনারা বেশি বেশি করে ফেসবুকে কমেন্টস করেন। যারা হচ্ছে টেক্সট মেসেজ করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভাবছেন, তাদেরকে বলছি তারা বেশি বেশি করে হচ্ছে আজকে ফেসবুকে কমেন্টসে চলে আসেন না। আজকে আমরা ফেসবুকে একটু আড্ডা দেই, ফেসবুকের যে ব্যাপারগুলো আছে, আমাদের যে শোগুলো আছে, যে পোস্টগুলো আছে, যে রিলসগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই তার সাথে সাথে পুরোনো দিনের কথাও থাকবে কিন্তু। ওকে, সো লিখে ফেলুন ফেসবুকে, চলে আসুন যে একটা পোস্ট দেওয়া আছে পিঙ্কির সাথে, আমাকেও দেখে ফেলতে পারবেন, কারণ আজকের পোস্টটা আমি আমাকেই দিয়েছি, মানে আমার ছবি। ওকে, তো আসেন, আসে এসে এসে আমাকে কমেন্ট করতে থাকুন, আর তার মাঝে মাঝে কিছু গান শুনতে থাকুন। সুন্দর সুন্দর গানগুলো রেখেছি, প্রথমে যে গানটা প্লে করছি সেটা হচ্ছে পুতুলের মতো করে কুমার বিশ্বজিতের কণ্ঠে। এর পরপরই আছে আমার খুব পছন্দের গানগুলো, জানি না, ইয়েস বসের এই গানটা আমার খুব মজা লাগে। আরেকটা আছে ইয়েস বসের আরেকটা গান, আমার অভিজিতের গান অনেক বেশি ভালো লাগে। ওনার যতগুলো গান আছে একদম সেই সময়কার, সবগুলো গানই ভালো লাগে। আরেকজন সিঙ্গার হচ্ছে কেকে, সে তারও আমার খুব ভালো লাগে। আর কুমার শানু, কুমার বিশ্বজিৎ, কিশোর কুমার, ওদের কথা যে কি বলবো। উফ, আর না বলে আমি চলে যাই গানে, ফিরবো একটু পর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM
3: শুনছেন ঢাকা FM 90.4
4: Retro Reloaded. Retro Reloaded.
5: Yes, Retro Reloaded. চলছে পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4. জি হ্যাঁ, রেট্রো রিলোডেড তো চলছে, পিঙ্কিও আছি আপনাদের সাথে। কারা কারা আছেন আমার সাথে একটু দেখে নেই না, বলেছিলাম আজকে আমরা ফেসবুকে কথা বলবো, ফেসবুকে কমেন্টস করবেন, সেখানে কথা বলবো। তো এসকে সালাম লিখেছেন, কেমন আছো তুমি, গান শোনো তুমি আমার কত চেনা সে কি জানো না। ওকে, গানটা প্লে করা যায়। আচ্ছা, তারপর আর কি আছেন, অমৃত বোস সবসময় মতো থাকেন উনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সবসময় থাকার জন্য। আর কি আছেন, মিলন হোসেন, জীবন খান যুক্ত হয়ে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে থাকার জন্য। আর হচ্ছে সাবরিনা লিখেছেন, আপু তোমাকে শুনছি খুবই ভালো লাগছে, পুরোনো দিনের গানগুলোর জন্য প্রতি শনিবার তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি, এই শোটা কি আরো করা যায় না? না, কারণ এটা তো স্পেশাল শো, স্পেশাল শো তো একদিনই হয় তাই না, তাই তো শুধুমাত্র শনিবারে আসি আপনাদের সাথে আড্ডা দিতে। এই যে আপনারা আমার জন্য অপেক্ষা করেন, তারপরে আমার জন্য বসে বসে আমরা আড্ডা দিই, গান শুনি, এইটা যদি আরেকদিন হয়ে যায় তাহলে কি ভালো লাগবে বলেন? আমি কত সুন্দর করে অপেক্ষা করি শনিবারের জন্য। আচ্ছা, তারপর কি আছেন, সাইমা লিখেছেন, আপু তোমাকে শুনছি ভালো লাগছে, আমার জন্য একটা গান বাজাও। ওকে, গান বাজাবো, কিন্তু কোন গানটা বাজাবো সেটা তো লিখিনি, লিখতে হবে। হ্যাঁ, সুলতান, হরি বাবা, সুলতান লিখেছেন, আপু তোমাকে শুনে ভালো লাগছে, পুরনো দিনের কথাগুলো আমার সবসময় মনে পড়ে, পুরনো বন্ধুগুলো এখন আর নেই আমাদের সাথে। কেন নেই, মানে যোগাযোগ নেই, রাইট? আসলে এটা হয়ে যায়, মানে ছোট স্কুল কলেজের যে ফ্রেন্ডসরা আছে, বড় হতে হতে বিশেষ করে স্কুলের সময়টাতে ফ্রেন্ডগুলো কিন্তু একদম গায়েব হয়ে যায়, ওরাও ব্যস্ত হয়ে যায়, আপনারাও ব্যস্ত হয়ে যান। তারপরেও ছেলে, আমার কাছে মনে হয় কি, ছেলেদের ফ্রেন্ডশিপ অনেক সময় পর্যন্ত থাকে, তারা অনেক সময় পর্যন্ত সেই ফ্রেন্ডশিপ ধরে রাখতে পারে। মেয়েদের ব্যাপারটা যেটা হয়, মেয়েদের অনেক দায়িত্ব তারপরে কাঁধে চলে আসে, এর কারণে আসলে অ্যাটাচ থাকা এটা একটু টাফ হয়ে যায়। আপু তোমার কাছে কি পুরনো কোনো জিনিস আছে এখনো স্মৃতি হয়ে, রুবেল লিখেছেন, আছে একটা, অ্যাকচুয়ালি আমার না, আমার ভাইয়ার একটা বক্স আছে, তো সেই বক্সটা ওই দিন ফরচুনেটলি আমি খুলে ফেলেছি, খোলার পরে দেখে আমার এত মজা লেগেছে, মানে এইগুলো না আমরা আসলে যখন রাখি না, মানে মনে হয় যে কেন রাখবো, শুধু শুধু ঘর নোংরা হবে, এই পুরনো জিনিস রেখে কি হবে। কিন্তু আমি যখন ওই বক্সটা খুলি, আমার ভাইয়া সেই বক্সটাতে ছোট একটা বাটন ফোন আছে, তারপরে মোটোরোলার একটা ফোন ছিল, ফোল্ডিং একটা ফোন, সে ফোনটাও তার কাছে আছে, তার কাছে একটা ডিজিটাল ক্যামেরা আছে, তারপরে আছে হচ্ছে সিডি। ও মাই গড, ওর সিডিগুলো দেখে, আমি গত উইকে সিডি নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, তো ওই সিডিগুলো দেখে আমার এত মজা লেগেছে। তো ডিজিটাল ক্যামেরাও আছে, আবার আরেকটা ছিল না আমাদের, একটা ম্যানুয়াল, যেটা আমি আবার বলেছিলাম আপনাদেরকে, আপনারা যদি ওই সেই উইকে আমার সাথে জয়েন করে থাকেন তাহলে রিলেট করতে পারবেন, যে ফিতার যে রিল পাওয়া যেত, ওই রিলটা ইনসার্ট করে তারপর হচ্ছে ছবি হচ্ছে আমরা তুলতাম, সেই রিলটা, মানে কি বলে ওইটাকে, রিল বা ফিতা কি বলে মনে পড়ছে না, সেটা আছে তার কাছে। আর হচ্ছে পুরনো কয়েন আছে তার কাছে, একদম সেই যেটা এক টাকাকে ভেঙে চারটা আটানা ছিল না, চারানা আটানা, ওইগুলো আছে ওর কাছে, ওর কাছে পুরনো সেই টাকা আছে। আমি না দেখে এত মজা লেগেছে, ও বাই দ্য ওয়ে ঈদ কার্ড আছে, ছোটবেলার সেই ঈদ কার্ড গুলো আছে, সেগুলো আমারও ছিল, বাট আমি এগুলো যখন দেখেছি আমার এত মজা লেগেছে, মানে আমি কেন রাখলাম না, আমার ব্যাপারটা হলো এরকম যে আমি কেন আমার কোনো পুরনো স্মৃতি রেখিনি। পুরো একটা বক্স জুড়ে তার জিনিসপত্র আরো ছিল, আরো কিছু ছিল, বাট আমি ওগুলো আর দেখিনি, বাট এগুলো দেখেই আমার এত মজা লেগেছে যে ভাই এগুলো জমিয়ে রেখেছে। আবার দেখেন এই বক্সটা আবার সুন্দর ভাবে রাখা হয়েছে, তো আমি যখন আবার 10 বছর পরে একই বক্স খুলবো দেখে খুব মজা লাগবে। আমরা আসলে এই যে জিনিসগুলো, পুরনো যে জিনিসগুলো, পুরনো যে স্মৃতিগুলো, আমরা আসলে মনে করি যে থাক দরকার নেই, রেখে কি হবে, ফেলে দেই, এত শুধু শুধু ঘর নোংরা হবে, ঘর ভারী হবে, দরকার নেই। বাট যখন আপনি সেটা 10 বছর পরে খুলবেন বা 10 বছর পরে সে জিনিসগুলো আপনার হাতে দেখবেন, আপনি দেখবেন অটোমেটিকলি একটা স্মাইল আপনার মুখে চলে আসবে। তো সেটা আমার সেদিন এসেছে এবং আমি খুব মজা পেয়েছি। এখন আমার কাছে মনে হচ্ছে এখন থেকেই আসলে যদি এই জিনিসগুলো জমাতে থাকি তাহলে নিশ্চয়ই আবার 10 বছর পরে গিয়ে আমি আবার একটা হাসি মুখে ফোটাতে পারবো আমার নিজের, তাই না? ওকে, সো আর কথা না বাড়িয়ে আবারও চলে যাই গানে। যে গানটা শুনতে চেয়েছেন, কে কে কে কে গানটা শুনতে চেয়েছেন হচ্ছে এসকে সালাম, তুমি আমার কত চেনা, সেই গানটা আমি আপনার জন্য প্লে করে দিচ্ছি। সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর কান সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
5: রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। দেখতে দেখতে একটা ঘন্টা শেষ হয়ে গেল আমার এই আয়োজনের, পরে ঘন্টায় ফিরছি, আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।
4: রেট্রো রিলোডেড।
5: রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। দেখতে দেখতে একটা ঘন্টা শেষ হয়ে গেল আমার এই আয়োজনের, পরে ঘন্টায় ফিরছি, আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

listeners, apne shunchen Dhaka FM 90.4 Pinky ache apnader sathe retro reloaded niye ji ha notun ekta ghontay apnader shobai ke shagoto janacchi ar এই শোটার দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেল এবং পূর্ণহারণের দিনের গান পূর্ণহারণের দিনের কথা নিয়ে আমার এই আয়োজন। তো পূর্ণদিনের কথা বললেই কিন্তু চলে আসে পূর্ণদিনের স্মৃতি, পূর্ণদিনের গান, তাই না? আচ্ছা, আপনাদের একটা মজার বিষয় বলি, জানেন অনেকেই বলে যে আমরা যখন ছোটবেলায় যখন আমরা একদম ছোট লাইক স্কুলে পড়ি তখন তরুণ বয়সে মেইনলি বলতে গেলে আমরা যে গানগুলো বেশি শুনি সেগুলো আমাদের মস্তিষ্কে সবচেয়ে গভীরভাবে জায়গা করে নেয়। তার জন্যই আমরা যখনই পুরনো গানগুলো শুনি হঠাৎ করেই মনে পড়ে যায় সেই স্কুলের বন্ধুর কথা, প্রথম ভালো লাগার কথা, ভালোবাসার কথা, পরিবারের সঙ্গে কাটানো যে কোনো মুহূর্ত কিংবা বিশেষ দিনের কোনো স্মৃতি। গানগুলো আসলে এমন ভাবে মাথার মধ্যে বসে যায় সেই সময়টা আসলে বদলায়, কিন্তু আমাদের পুরনো দিনের সেই সময়গুলো কিন্তু সবসময় অনুভূতির সাথে রয়ে যায়। তাই তো আমি আছি, তো পুরনো গানগুলো আসলে কখনো পুরনো হয় না, বলতে গেলে এটা আসলে একটা গল্পের মতোই হয়ে যায়। তো যার কারণে যে সব গানগুলো আমি আপনাদের জন্য বাজাই সেগুলো যখনই আপনারা শুনেন না কেন, দেখবেন পুরনো সেই সময়ের কিছু একটা কথা বা কোনো একটা সময় বা কোনো একটা স্মৃতি মনে পড়ে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের মুখে একটা হাসি চলে আসে। এটা কি আপনারা আমার সাথে একমত কিনা আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ওকে, যেটা করবেন 01841904904 এ আপনারা লিখতে পারেন, কিন্তু আজকে আমি বলেছিলাম যে আমি বেশিরভাগ কমেন্টস হচ্ছে নিব। আপনারা যারা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকেন বেশি অবশ্যই ফেসবুকে আমাকে লিখতে পারেন, ঠিক আছে? দেখি তো কে কে আছেন আমার সাথে। ওকে, বাদল লিখেছেন, আপু তোমাকে শুনছি, গানগুলো চমৎকার, আমার জন্য কি গান প্লে করবা? আরে বাবা, রে বাবা, আপনার জন্যই তো গান প্লে করছে, এটা কোনো কথা হলো? আচ্ছা, তারপর কি আছেন আমার সাথে? আতিক লিখেছেন, তোমাকে শুনছি, ভালো লাগছে, ধন্যবাদ। আর হচ্ছেন যে সালাম ভাইয়া লিখেছেন, আমি কিন্তু তোমার পুরনো দিনের বন্ধু, তুমি মনে না রাখতে পারো কিন্তু আমি মনে রেখেছি, আমি অনেক দিনের পুরনো। ওকে সালাম ভাইয়া, আপনি অনেক দিনের পুরনো, মনে হয় যে আপনি অনেক দিন পর পর লিখেন, তাই না? এটা হতে পারে, তাই তো? আচ্ছা, আপনি গানটা কিন্তু আমি বাজিয়ে দিয়েছি। মিলন হোসেন যুক্ত হয়ে আছেন, অসাধারণ লিখেছেন, ধন্যবাদ আপনাকে। আর তাছাড়া আছেন হচ্ছে সুমাইয়া, সুমাইয়া লিখেছেন, আপু তোমাকে শুনতে খুবই ভালো লাগছে, আমার জন্য গান প্লে করো। আপু তোমার কথাগুলো শুনে আসলে পুরনো দিনের বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, আমি সেই সময়টাতে স্কুলের বন্ধুদের অনেক মিস করি। স্কুলের বন্ধুদের আসলে মিসটা না বেশি করা হয়, কাজ তখন ছোটবেলায় থাকা হয় এবং আপনারা বড় হতে হতে হতে হতে যে যার মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, ব্যাপারটা কিন্তু তেমনই, তাই না? আচ্ছা, তারপর হচ্ছেন লাইলা, ওফো লাইলা মজনু, লাইলা কেমন আছেন আপনি বলেন তো? আপু তোমার কথাগুলো শুনে খুবই ভালো লাগছে, পুরনো দিনের সময়টার কথা মনে পড়ছে, যখন ছোট ছিলাম তখন বসে বসে আম্মুর হাতের খাবার খাওয়ার জন্য পাশে বসে থাকতাম, আর এখন নিজে রান্না করে নিজে খেতে হয়। এটাই তো ব্যাপার। যাই হোক, আসলে সবকিছুই হচ্ছে বদলে যায়। হ্যাঁ, পুরনো দিনের জিনিসগুলো পুরনো স্মৃতি হয়ে যায় আর বড় হতে হতে সবকিছু বদলে যায়। যেমন ধরেন আজকাল কিন্তু আমরা একটা ক্লিকেই কিন্তু হাজার হাজার গান আমাদের মুঠো ফোনে চলে আসে, বা যে কোনো সময় যেটা আমরা চাই সেই গানটাই কিন্তু আমরা শুনতে পাই। কিন্তু একটা সময় ছিল যখন একটা প্রিয় একটা গানের ক্যাসেট বা সিডি পাওয়ার জন্যই ছিল কিন্তু বড় একটা আনন্দ। সিডি বা ক্যাসেট বের হবে, কত তাড়াতাড়ি গিয়ে ওই সিডি বা ক্যাসেট আপনারা নিয়ে আসবেন, এবং টেপ ছিঁড়ে গেলে সেটা পেন্সিল দিয়ে রিওয়াইন্ড করে করে করে করে হচ্ছে শুনতাম, বা হচ্ছে ছিঁড়ে গেলে আমার যদি মনে পড়ে যে ওটা শেষ, কিন্তু যদি হচ্ছে পেঁচিয়ে যেত সেটা হচ্ছে পেন্সিল বা কলম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রিওয়াইন্ড করার ব্যাপারটা। তারপরে হচ্ছে রেডিও, যখন রেডিও ছাড়তাম যে একটা চ্যানেলই ছিল সেখানে পুরনো গানের যে প্রিয় গানের যে অপেক্ষা করা সেটার জন্য, বা যে কণ্ঠ শুনতাম সেগুলোর জন্য বসে থাকা। কিন্তু এখন সবকিছু প্রযুক্তি বদলে দিয়েছে, তাই না? স্মৃতি স্মৃতি হয়েই থাকে, কিন্তু
স্মৃতিগুলো কিন্তু আগের মতোই রঙিন থাকে, একদম মনে পড়ে আর মুখে একটা সুন্দর হাসি চলে আসে। তো এখন এই কথাগুলোর সাথে একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করছি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সো এনজয় অ্যান্ড কিপ লিসনিং।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: Retro Reloaded.
1: Retro Reloaded. Retro Reloaded.
2: ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে আপনারা শুনছেন ঢাকা FM 90.4 জি হ্যাঁ রেট্রো রিলোডেড চলছে পিঙ্কি আছে আপনাদের সাথে পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে আচ্ছা পুরনো হারানো দিনের গানগুলো পুরনো দিনের কথা বলে কিন্তু ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যায় ছোটবেলার একটা অংশই ছিল খেলাধুলা করা ঠিক না যখন হচ্ছে ঘুম থেকে উঠে মানে দুপুরবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বিকালের সময়টা হতো তখন কিন্তু দৌড় দেওয়া হতো মাঠে এবং ক্রিকেট ফুটবল গোল্লাছুট কানামাছি বৌচি আরো কত ছোঁয়াছুঁয়ও আছে নানান কত খেলা ছিল তাই না বাড়ি থেকে যদি সন্ধ্যে হয়ে যেত বাড়ি থেকে মা ডাক দিত যে চলে আসো বাট তারপর ওখানে বলা যে আর মাত্র 5 মিনিট খেলে চলে আসবো কিন্তু তারপরও যে খেলাটা শেষ না করে কিন্তু ঘরে ফিরতাম না তাই না এরকম একটা অবস্থা ছিল ছোটবেলার এখনকার মতো আসলে মোবাইল বা ভিডিও গেম ছিল না তখন কিন্তু এই যে আনন্দ বা এই যে ফুর্তি এবং এই যে সময় কাটানো সেই সময়টা আসলে মানে অন্যরকম ছিল সবচেয়ে দামি জিনিসগুলোই আসলে ছিল সেগুলো এবং সেই সময়টাই ছিল আসলে সবচেয়ে দামি কিন্তু আমরা আসলে অনেক পরে বুঝেছি তাই না বড় হয়ে যাওয়ার পরে বুঝেছি এই সময়গুলো যে কতটুকু দামি ছিল এবং এই সময়গুলো আমরা চিন্তা করে বা এই যে এখন যে আমি যে খেলাগুলোর কথা বললাম লাইক ধরেন ক্রিকেট ফুটবল হ্যাঁ ক্রিকেট ফুটবল বড়রা খেলতে পারছে ছেলেরা ভাইয়েরা যারা আছে মাঠে যখন যেখানে হয় খেলা হচ্ছে বা কর্পোরেট কোনো একটা প্রোগ্রাম থাকলে সেখানে হচ্ছে কোনো একটা কি বলে ইভেন্ট করলে সেখানে কিন্তু খেলা হচ্ছে কিন্তু সেই গোল্লাছুট কানামাছি বৌচি তারপর হচ্ছে ছোঁয়াছুঁই কুতকুত মেয়েদের ফেভারিট যে খেলাটা কুতকুত স্কিপিং এগুলো কি আপনারা এখন খেলতে পান এখন কি খেলবেন সময় পেলেও কি খেলবেন ওরকম দিনটা আর হবে না তাই না যাই হোক পিঙ্কি আছে আপনাদের সাথে আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এবং রেট্রো রিলোডেড চলছে যদি কোনো কিছু জানাতে চান লিখে ফেলতে পারেন আমাকে আমি facebook.com/ILoveDhakaFM পেজে আছি আপনাদের সাথে এবং সুন্দর সুন্দর গান শুনবেন আপনারা সুন্দর সুন্দর স্মৃতির কথা মনে পড়বেন এবং আমাকে লিখে ফেলবেন ঠিক আছে চলে যাচ্ছি এখন গানে

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Ax Nation, Ax Station. Retro Reloaded.
1: Retro Reloaded. Retro Reloaded.
2: Yes, Retro Reloaded চলছে পিঙ্কি আছে আপনাদের সাথে দেখতে দেখতে আরেকটি ঘন্টা শেষ হয়ে গেল সেকেন্ড ঘন্টাটা কিন্তু শেষ হয়ে গেছে রেট্রো রিলোডেড এর ফিরছি পরের ঘন্টায় শেষের ঘন্টায় আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে গান তো অবশ্যই হবে টিল দ্যান স্টে টিউনড এন্ড কিপ লিসনিং

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4।

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে যান নতুন ঘন্টায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এই ঘন্টাটাই হচ্ছে রেট্রো রিলোডেড এর শেষের ঘন্টা। তো কারা কারা আছেন আমার সাথে বলেন তো, কারা কারা যুক্ত হয়ে আছেন এবং কি করছেন, কোথায় আছেন, কেমন লাগছে আপনাদের এই আয়োজন, সবকিছু আমি জানতে চাই। কিন্তু তার আগে আমি বলে দেই যে আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার যে ফ্যান্সরা আছেন তাদের জন্য হচ্ছে আমাদের একটা পোস্ট দেয়া হয়েছে, প্রিডিকশন পোস্ট। তো সেই পোস্টের নিচে আপনারা একটু প্রিডিক্ট করতে থাকুন যে কে জিতবে, আর্জেন্টিনা জিতবে নাকি জর্ডান জিতবে। তারপর যেটা হবে, তারপর আপনাদের যদি প্রিডিকশন কারেক্ট হয়, যার যার কারেক্ট হবে তাদেরকে আমরা কিন্তু আমাদের ঢাকা এফএম 90.4 এ যে ফেসবুক পেজটা আছে সেখানে স্টোরি দিয়ে আপনাদেরকে একটা শাউট আউট দিব। তো এটাই কিন্তু সুযোগ, আপনাদের সবাই জানবে, আপনাদের আপনারা যে ঢাকা এফএম এর টপ ফ্যান এর মধ্যে আছেন সেটাও সবাই জানবে। তো সেটার জন্য আপনাদেরকে অবশ্যই সেই কমেন্টস করে ফেলতে হবে, অলরেডি পোস্ট হয়ে গিয়েছে ঢাকা এফএম 90.4 এর যে ফেসবুক পেজটা আছে সেখানে চলে যান, সেখানে আপনারা দেখতে পাবেন প্রিডিকশন পোস্ট, সেখানে নিচে কমেন্ট করে ফেলেন। ওকে, কে কে আছেন আছেন আমার সাথে, সাইমা যুক্ত হয়ে আছেন, নীলা যুক্ত হয়ে আছেন, এদিকে দেখতে পাচ্ছি কে, শানেওয়াজ লিখেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পাইলাম না। হ্যাঁ, আমি তো বলেছি যে আজকে আমরা হচ্ছে কমেন্টসে বেশি বেশি করে থাকবো, মানে ফেসবুক কমেন্টস, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার কি বলে এটাকে, হোয়াটসঅ্যাপ এবং মেসেজে অনেক বেশি থাকা হয়। ফেসবুকে যে ফ্যানরা আছেন, ফেসবুকে যারা কমেন্টস করেন তাদেরকে একদমই পাত্তা দেওয়া হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি আজকে বলেছিলাম যে আমি ফেসবুকে থাকবো বেশি বেশি করে। ওকে, আচ্ছা, এটা কি আসিফ লিখেছেন, আপু তোমাকে শুনতে খুবই ভালো লাগছে, গানগুলো চমৎকার, একটা গান প্লে করা যাবে। আসিফ, আপনার আপনার আপনার কথা মানে আপনার নাম দেখে আমার আসিফের একটা গান প্লে করতে ইচ্ছে করছে, উপ্রিয়া উপ্রিয়া তুমি কোথায়, এই গানটা প্লে করবো নাকি, অনেকদিন শুনি না ওই গানটা, আপনার নামটা দেখে আমার মনে পড়লো। আচ্ছা দেখি, করে দিতেও পারি। আর কে আছেন, সাইমা যুক্ত হয়ে আছেন, আফরিন লিখেছেন তোমাকে শুনতে ভালো লাগছে, ধন্যবাদ আমাকে শুনতে যে আপনাদের এত ভালো লাগছে, আপনারা সবাই একই কমেন্ট করছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে পূর্ণ কোনো কথা থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন, এই এক ঘন্টা আছি আপনাদের সাথে, আপনাদের সাথে কিন্তু বেশিক্ষণ নেই। ওকে, আচ্ছা, আপনাদের কাছে কি পূর্ণ কোনো ছবি আছে আপনাদের নিজেদের এবং সেই ছবিগুলা প্রিন্ট করে রেখেছেন এবং সেগুলোতে একটু দাগ বসে গিয়েছে, ওরকম ছবি কি আছে আপনাদের কাছে? আগে না, আগের সময়টাই ভালো ছিল আমার কাছে মনে হচ্ছে, কারণ তখন আমরা ছবি প্রিন্ট করে এনে নিজেদের কাছে অ্যালবাম করে রেখে দিতাম। কিন্তু এখন যুগটা এত ফাস্ট হয়ে গিয়েছে যে আমরা জিনিসগুলো আসলে রাখি না, মানে এই প্রিন্ট আমি লাস্ট কবে ছবি প্রিন্ট করিয়েছি সেটাও আমার মনে নেই, এবং অ্যালবাম তো দূরে থাক, কোনো অ্যালবামই নেই বলতে গেলে। তো ওই ব্যাপারটা কিন্তু এখন হয়ে গিয়েছে, একটা ল্যাপটপ বা কম্পিউটার একটা ফোল্ডারে সেই ছবিগুলো জমা হয়ে থাকে বা ফোনে জমা হয়ে থাকে, বেশি পুরনো হয়ে গেলে, মেমোরি ফুল হয়ে গেলে সেখান থেকে আমরা রিমুভ করে দেই ছবিগুলো। কিন্তু এই ছবিগুলো কিন্তু সবসময় মনে রাখার মতো ছবি, সেগুলো কি আপনাদের আছে নাকি আপনারা ফেলে দিয়েছেন বা আপনারা রেখে দিয়েছেন? আমার কাছে মনে হচ্ছে এরকম সবসময় একটু প্রিন্ট করে কিছু ছবি যদি রেখে দিতাম, তখনকার সময় কত করে জানি প্রিন্ট করা তো আমার মনে নেই, কত করে প্রিন্ট করা তো আমার এক্স্যাক্টলি মনে নেই, 5 টাকা না 10 টাকা করে নাকি 3 টাকা করে, মনে নেই, একদমই মনে পড়ছে না। আপনাদের জন্য মনে হয় যে তখনকার সময়টাতে যে ছবি প্রিন্ট করাতাম আমরা ল্যাবে, সে পার ছবি কত করে নিত, তারপরেও কিন্তু আমরা প্রিন্ট করাতাম। এখন অনেক আপডেটেড হয়ে গিয়েছে, সবকিছু দামও বেড়েছে, তারপর তখনকার সময় কিন্তু ওইটুকু কিন্তু অনেক দাম ছিল আমাদের জন্য, কিন্তু আমরা প্রিন্ট করে অ্যালবামে রেখে দিতাম, এখন দেখে মজা পেতাম। তো ওই ছবিগুলো কি আছে আপনাদের কাছে? আর সেই সময়গুলো তো আসলে ভোলা যাবে না, মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদের দেখা যাবে যে সেই সময়গুলো একটা গান শোনার সাথে সাথে মনে পড়ে গেল, সেই সময়কার সময় ঈদ, তারপর হচ্ছে পাড়ার মধ্যে আড্ডা, স্কুলে টিফিন টাইম, মা কি টিফিন দিয়েছে, কার টিফিন চেয়ে কারটা মজা হয়েছে বেশি, পরিবারের সবাই মিলে যে কোনো একটা বাংলা মুভি দেখা কিংবা বন্ধুদের সাথে হচ্ছে আড্ডা দেওয়া, এই অসংখ্য স্মৃতি কিন্তু আমাদের রয়েছে, তাই না?
হ্যাঁ, তো পিঙ্কি তো আছি, প্রতি শনিবার চলে আসি আপনাদের সাথে আড্ডা দিতে, এমন স্মৃতিচারণ করতে। আপনারাও আমার সাথে থাকেন, লিখে ফেলেন। পিঙ্কি ফিরবো আবারও কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না, সাথে থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: এলাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।
4: Retro Reloaded.

ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। কিন্তু যাওয়ার সময় চলে এসেছে, একদমই শেষের দিকে চলে এসেছি, আল্লাহ হাফেজ বলবো কিন্তু তার আগে বলে নেই, যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও শনিবারে চলে আসবেন, ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত থাকবো আমি আপনাদের সাথে, এবং সেই পুরনো হারানো দিনের গানগুলো নিয়েই আসলে আমি থাকবো, এবং আপনারাও থাকবেন পরের শনিবারে, আমরা কথা হবে, আড্ডা হবে পুরনো দিনের। আর যেটা বলছিলাম একটু আগে যে আমাদের অলরেডি হচ্ছে প্রেডিকশন পোস্ট একটা চলে গিয়েছে, সো কোন দল জিতবে, আর্জেন্টিনা নাকি জর্ডান, সো প্রেডিক্ট করে ফেলুন এবং আপনারা জিতে নেন আপনাদের জন্য একটা শাউট আউট। আমাদের ঢাকা এফএম 90.4 এর যে অফিসিয়াল ফেসবুকটা আছে সেখানে স্টোরিতে নিজেদের নামের ট্যাগ হয়ে কিন্তু আপনারা শাউট আউট পেয়ে যাবেন। সো প্রেডিক্ট করতে থাকুন, যার প্রেডিকশন ভালো হবে, ভালো বলতে জিতা হবে, সেটা রাইট হবে, সেই কিন্তু সেই শাউট আউটটা পেয়ে যাবে, ঠিক আছে। সো ফেসবুক ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকতে হবে। আর এখন এই মুহূর্তে পিঙ্কি হচ্ছে বিদায় নিচ্ছি রেট্রো রিলোডেড থেকে, চলে আসবো পরের শনিবার। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ লিসনিং।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, Ag Station.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Ag Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মনটা
5: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Ak FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন
1: 0961199966। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4.
1: পছন্দেশ ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
2: বিফ্যাট
1: প্রতি শনিবার রাত ১০টায় শুনুন ঢাকা এফএম 90.4
3: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী ৫০ জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার ১০০ টাকা রিচার্জ করুন এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস অফারটি চলবে ৩০শে জুন পর্যন্ত বিস্তারিত জানতে কল করুন ০৯৬১১৯৯৯৬৬৬

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কবে যাব পাহাড়ে? আহারে আহারে
5: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
6: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
7: তাই তো, তাকে তো দেখছি না।
5: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
8: এই চলে এসেছে
7: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
9: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

Nation X Station.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM
2: Super Tunes. World music.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
0: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
4: It's the 27th of June. I don't know why I was going to be like July. Yeah, I think I'm living in the future. Anyways, the 27th of June, 2026, it's 7:03. And this is the last and final hour, by the way. Yeah, so I'm up until 8 o'clock. Yeah, so anyways, if you are following the World Cup matches... Yes, World Cup fever is amongst us, and you know, there are

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 全タカ FM 90.4。
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সফরের সব অর্জন দেশের জনগণের, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর এবং বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদার হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আগামীকাল সারা দেশে পালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আগামীকাল সকালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডন। এবং হারারেতে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে আজ সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সম্পূর্ণরূপে দেশ ও দেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে।
2: আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার,
0: ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠ ভোটে দেওয়ার আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। পরে প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন এবং মালয়েশিয়ার এবং একই সঙ্গে গণচীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার,
0: আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, দ্বিপক্ষীয় স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে যে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
4: যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলোই সংসদে নিয়ে আসা। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই পিতামাতার কবর জিয়ারত করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তারেক রহমান তাঁর পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি আজ প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরে চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবং অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন কমিউনিটি গঠনেও সম্মত হয়েছে দুই দেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেন, সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সফরের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী ড আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে আমার বন্ধু মহা জাদুজানে শিরোনামে পোস্ট করা একটি ভিডিওর কথা তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সৌহার্দ্য ও ভালোবাসা প্রদর্শনের এক বিরল নজির।
6: ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহা জাদু জানে, এরকমটি আমরা আগে কখনো দেখিনি। ছবিগুলো দেখলেই বুঝবেন যে দুজনের ভিতরে যে মেলবন্ধন সেটা কতটা প্রগা, সেটা কত গভীর, এটা হচ্ছে আমাদের অগ্রযাত্রার একটা বড় স্বাক্ষর।
5: তারেক রহমানের এবারের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার নতুন করে উন্মুক্ত হয়েছে উল্লেখ করে ড খলিলুর রহমান বলেন, সফরে দুদেশের মধ্যে পরস্পর লাভজনক মুক্ত বাণিজ্য চুক্তি FTA এবং বিনিয়োগ সহযোগিতার ব্যাপারে দুদেশ সম্মত হয়েছে।
6: বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
5: প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চীন সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ থেকে উন্নীত করে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচারে উন্নীত করা হয়েছে, যা চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের কাঠামো।
7: এটা হচ্ছে চীনের সঙ্গে অন্যান্য দেশের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি।
5: ড খলিলুর রহমান আরো জানান, চীনের সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং, আঞ্চলিক সংযোগ এবং কুনমিন থেকে বাংলাদেশের বন্দর পর্যন্ত মাল্টি মোডাল পরিবহন সংযোগ সম্প্রসারণেও সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।
7: আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়ে বিশেষ করে কুনমিন থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টি মোডাল পরিবহন সংযোগ এবং চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন, এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন।
5: মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরুর প্রক্রিয়া সংস্কার করছে সরকার। তিনি আজ রাজধানীর উত্তরায় BGMEA কমপ্লেক্সে অনুষ্ঠিত শিল্পখাতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। বর্তমানে ব্যবসা শুরু ও লাইসেন্স প্রাপ্তিতে গড়ে 355 দিন সময় লাগলেও এই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি আজ রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন 2026 শীর্ষক সম্মেলনে একথা বলেন। এ সম্মেলন দেশে অঙ্গদানের সংস্কৃতি তৈরিতে এবং কিডনি চিকিৎসার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী। সারা দেশে আগামীকাল একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ক্যাম্পেইন চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি সুরাইয়া ইয়াসমিন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তিনি আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট বিসিটিআই দক্ষ চলচ্চিত্র কন্টেন্ট নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আজ রাজধানীর বিসিটিআই প্রাঙ্গনে আয়োজিত ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম শিল্পে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিসিটিআই এর কার্যক্রমের প্রশংসা করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন বলেছেন, পাহাড়ি অঞ্চলের 3টি জেলায় উৎপাদিত ফল ও কৃষি পণ্য সংরক্ষণে পরিবেশ বান্ধব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। তিনি আজ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যময় পান প্রতিপাদ্যে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনকালে একথা বলেন। পাহাড়ি ফল মেলায় 30টিরও বেশি স্টল স্থান পেয়েছে। প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আরও শুনুন প্রতিবেদনে।
9: পাহাড়ি ফলের রং আর ঘ্রাণে মুখর চারপাশ, চোখে পড়ছে সারি সারি আম, আনারস, কাঁঠাল, লিচু আর নানা রকমের পাহাড়ি ফল। দেখে মনে হতে পারে পার্বত্য অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে কোনো মেলা, কিন্তু না, পাহাড়ের এই বৈচিত্র্যময় আয়োজন বসেছে রাজধানীর বেইলি রোডে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। শনিবার মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় তিনি বলেন, পাহাড়ি ফল ও কৃষি পণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ, জুম চাষে কৃষকদের উৎসাহ প্রদান এবং পাহাড়ি সংস্কৃতিকে দেশে বিদেশে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
10: আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশীদের জীবন মান উন্নয়ন এবং তাদের অবকাশগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব।
9: নাম না জানা বাহারি রকমের পাহাড়ি ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
11: আমি আসলে এরকম একটা প্রোগ্রাম ঢাকায় ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। অনেক ধরনের ফ্রুটস স্পেশালি যেটা আমি দেখতে পেলাম, নতুন অনেক ভ্যারাইটিস এর আম সম্পর্কে জানতে পেলাম যেটা আগে নামও শুনিনি।
9: মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজধানীতে এমন আয়োজন তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।
12: বিভিন্ন দেশি ফলগুলো নিয়ে এসেছি যেগুলো হারিয়ে যাচ্ছে।
13: ভালোই সাড়া পাচ্ছি, আমরা বিভিন্ন রকমের ফল ফ্রুট আমরা রাঙামাটি থেকে নিয়ে এসেছি।
9: পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণের পাশাপাশি এই মেলা কৃষকের সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৮৯টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭০৮টি।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। পরস্পরের উপর হামলার জন্য ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে দোষারোপ করায় দুদেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC আজ জানায়, তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সর্বশেষ মার্কিন হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে। অন্যদিকে ইরান বলেছে, ভবিষ্যতে আগ্রাসনের বিরুদ্ধে আরো কঠিন জবাব দেওয়া হবে। ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৩০০রও বেশি। উদ্ধারকারীরা বেঁচে থাকা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগাস। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত তিনটায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ইংল্যান্ড পানামার এবং ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়া ঘানার মোকাবেলা করবে। আগামীকাল ভোর 5:30 ফ্লোরিডায় পর্তুগাল কলম্বিয়ার এবং আটলান্টায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল 8:00 টেক্সাসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং মিশরিতে আলজেরিয়া অস্ট্রিয়ার মোকাবেলা করবে। বিস্তারিত প্রতিবেদনে
1: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর সমাপ্তি ঘটছে। বাংলাদেশ সময় রবিবার সকালে মাঠ কাঁপাতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জে এর শেষ ম্যাচে ডালাস স্টেডিয়ামে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যে নক আউট পর্ব নিশ্চিত করা আলবি সেলেস্তেরা মুখোমুখি হবে জর্ডানের। টানা দুই হারে জর্ডানের বিদায় নিশ্চিত হলেও আর্জেন্টিনা চাইবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যেতে। তবে রোমাঞ্চের পারদ স্পর্শ করবে মায়ামি স্টেডিয়ামেও। ভোর 3:30 গ্রুপ কে এর অল আউট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও কলম্বিয়া। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নাকি লুইস দিয়াজের কলম্বিয়া, কার মাথায় উঠবে গ্রুপ সেরা মুকুট? ফুটবল বোদ্ধাদের মতে গতি আর ছন্দের এই লড়াই টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে এটি। একই সময়ে গ্রুপ কে এর অন্য ম্যাচে আটলান্টায় মুখোমুখি হবে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। অন্যদিকে রাত 1:00 গ্রুপ এল এর ভাগ্য নির্ধারণী ম্যাচে নিউ জার্সিতে পানামার মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড ও ফিলাডেলফিয়ার ক্রোয়েশিয়াল দর্বে ঘানার বিপক্ষে। আর বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার ম্যাচের সমসাময়িক সময় গ্রুপ জে এর অন্য ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে অস্ট্রিয়া। গ্রুপ পর্বের শেষ মুহূর্তের এই হিসাব নিকাশ কার মুখে হাসি ফোটায় আর কাকে চোখের জলে বিদায় নিতে হয় তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
0: ক্রিকেট আগামীকাল হারারেতে বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ইংল্যান্ডে নারী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সফরের সব অর্জন দেশের জনগণের, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর এবং বেইজিং এর সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদার হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আগামীকাল সারা দেশে পালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আগামীকাল সকালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে জর্ডান। এবং হারারিতে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
3: You're listening to Taka FM 90.4.

0: or should I clap?
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: বিদায়।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

0: FM 90.4.
1: উফ, শান্তি নাই রে।
0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
0: পাবেন।
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান সুরে সুরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Ha ha.
2: Tuesday to Wednesday from 5 p.m.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Snarka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999966।

0: 6.
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। 94.4

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।